0: কি বল ভাই?
1: হ্যালো ভাই, তুমি পোখরা নাই ছৌ নি হই? মানে ইহা ব্যাপার শুরু গর্ন থালেকো, রামরো ফ্লেক্স প্রিন্ট গর্ন থিও, বনায়ের পঠাই দিনছৌ ল?
2: হ্যাঁ দিদি, পনি তেই ওয়ালিং মে আকর্ষক ফ্লেক্স প্রিন্ট, ডোরিমি প্রিন্ট ভাইকো আইডি কার্ড, কপ প্রিন্ট, লাইট বোর্ড আর সবাই বানাউছন, তেই বানাউনু না?
1: হো র, এহি বন্নে ভয় তো সজিলো ভয় নি, বরু কাহা বনছ?
2: ওয়ালিং আর কেদারনাথ মার্গমা রায়েকো গ্লোবাল মাল্টি প্রিন্ট সেন্টার মা বনছ নি।
1: হাজুর হামি কাহা ডোরিমাই প্রিন্ট ভাইকো আকর্ষক আইডি কার্ড, কপ প্রিন্ট, টি শার্ট প্রিন্ট, শপিং ব্যাগ প্রিন্ট, ক্যালেন্ডার, নিমন্ত্রণা কার্ড, ভিজিটিং কার্ড, ফ্লেক্স প্রিন্ট, লাইট বোর্ড, প্রমাণপত্র, বিবাহ কার্ড ছপাই, বিল, কিতাব ছপাই, ডিজিটাল ছাপ তথা ডিটিএফ প্রিন্ট লগায়তকা কামহরু ছিটো সরিতো র সুপথ মূল্যমা গরিন্ছ।
3: ইহা প্রিন্ট সম্বন্ধী সম্পূর্ণ কামহরু গরিনুকা সাথেই গিফট আইটমহরু পনি উপলব্ধ ছন্।
1: গ্লোবাল মাল্টি প্রিন্ট সেন্টার, ওয়ালিং আর্ট কেদারনাথ মার্গ, প্রোপ্রাইটর বলরাম চৌধুরী।
3: মোবাইল নম্বর 9856019076, 9861719076 র 9817682223।
1: ও মাইলাবা, বিরামি হুনু ভয় কি কসো?
4: হো নি নানি, সঞ্জো ছৈন, কাহ জানি হোলা, জচাউন পয়সা পনি ধেরে ছৈন, সস্তোমা গুণস্তরীয় সেবা কাহ পাইঞ্ছ হোলা নানি?
1: ল, চিন্তাই নলিনুস না মাইলাবা, হাম্রো মির্দিমা বিগত 15 বর্ষ দেখি সেবা দিদে আইকো হাম্রো প্রাইম ফার্মেসি প্রাইম ক্লিনিক ছ নি, কম মূল্যমা গুণস্তরীয় সেবা দি রহেকো ছ, ইহা প্রত্যেক দিন নিঃশুল্ক অনুভবী ডাক্টর এস এ অহেবাবাট যাচ হুন্ছ নি, প্রত্যেক দিন এক্সরে, রগত, পিসাব পরীক্ষণ, মাইনর অপারেশন, টাকা লগাউনে, ড্রেসিং গর্নে পনি গরিন্ছ নি। হাম্রো প্রাইম ফার্মেসি ওয়ালিং ছপ মির্দিমা ডাক্তার আউনে সূচনা, প্রত্যেক মহিনাকো দোস্রো শনিবার বৃহৎ মুটু চেক যাচ হুনে, উক্ত দিন পশ্চিমাঞ্চল ক্ষেত্রীয় অস্পতাল পোখরাকা বরিষ্ঠ মুটু, সুগার, থাইরয়েড, বাত, ফোক্সো রোগ বিশেষজ্ঞ এমডি কার্ডিও ডাক্তার আশিষ ত্রিপাঠী দ্বারা চেক যাচ হুনে হুদা, উক্ত দিন মুটুকো ভিডিও এক্সরে, ইকো র ইসিজি পনি গরিন্ছ। তেসই প্রত্যেক মহিনাকো তেস্রো শনিবার বরিষ্ঠ ছালা, যৌন তথা কুষ্ঠরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৌরভ অরিয়াল দ্বারা ছালা সম্বন্ধী সম্পূর্ণ উপচার হুনে হুদা, সাথে উক্ত দিন মহিলা পাঠ্যঘর রোগ বিশেষজ্ঞ ডাক্তার রূপা পনেরোবাট গর্ভবতী মহিলা পাঠ্যঘর সম্বন্ধী সমস্যা ভাগ বিরামীহরুকো উপচার পনি গরিন্ছ।
4: পুনশ ফোনবাট নাম দর্তা গর্ন সক্নুহুনেছ র ফেসবুকমা হাম্রো প্রাইম ফার্মেসি সর্চ গরের ফলো গর্ন সক্নুহুনেছ।
1: হাম্রো প্রাইম ফার্মেসি প্রাইম ক্লিনিক ওয়ালিং ছপ মির্দি জগত রোড, ফোন নম্বর 9844685411।
5: ঘর নয়া বনাউদে হুনুহুন্ছ ইয়া পুরানো ঘরলাই আধুনিক লুক দিনে সোচমা হুনুহুন্ছ?
6: অব চিন্তা ছাড়নুহোস্, ওয়ালিংমাই উপলব্ধ ছ আধুনিক জীবনশৈলীকো এউটি সমাধান, জয়লক্ষ্মী ট্রেডিং।
5: হামি কাহা চৌবিশ ঘন্টা তাতো পানি কাগি সোলার ওয়াটার হিটার, বত্তি জাদা উজ্যালো দিনে ইনভার্টার ব্যাটারি র সবাই প্রকার সবারি সাধন কা ব্যাটারি হরু উচিত মূল্যমা পাইঞ্ছন।
6: তেতি মাত্র কাহা হো র, শুদ্ধ পানি কাগি আর ও পিউরিফায়ার, আধুনিক মডুলার কিচেন, চিমনি, এসি, ওয়াশিং মেশিন, স্ট্রিট লাইট, পাম্প, মোটর র ঘর চমকাউনে মার্কেটিং কা সামগ্রী হরু পনি উপলব্ধ ছন।
5: সামান মাত্র হইন, হাম্রো বিশেষতা ত বিক্রি পছিকো ভরপর্দো সেবা হো, এই সম্পূর্ণ সামান হরুকো মরমত র ফুল সার্ভিসিং কা লাগি হামি সদাই তৈয়ার ছৌ।
6: প্রোপ্রাইটর বিদুর কোইরালা, জয়লক্ষ্মী ট্রেডিং, ওয়ালিং এক কালীমাটি, সম্পর্ক নম্বর 0635904640 র 9856029440।
1: হইন কি ভয়ো, কিন বন্ধ ভয়েকো গাড়ি?
3: ব্যাটারি ফেরেকো 10 দিন পনি ভয়েকো ছৈন, কতি ছিটো বিগ্রিয়েকো, বন্ধ ভয়েকো ভয়েছ।
1: কোন ব্যাটারি ফেরেকো হো র, এত্তি ছিটো বিগ্রিয়েকো?
3: বাজারমা পাইনে ব্যাটারি হালেকো হো, তর টিকেন।
1: অনি জস্তো সুকে ব্যাটারি রাখেছি বিগ্রিদৈন ত? ওয়ালিং আর্ট জয়সী পাঁদিরামা ছ নি কামনা ইলেকট্রিক্যাল, হো ত্যাঁ পাইঞ্ছ এক্সাইড ব্যাটারি, লামো সময় টিক্নে র ভরপর্দো পনি হুনে, তেই গয়ের এক্সাইড ব্যাটারি রাখিহাল্নু ত?
3: হুন্ছ, ম তেই জানছু, গয়ের ফেরিহাল্ছু।
0: एक्साइट ब्याट्री को आधिकारिक डिलर कामना इलेक्ट्रिकल। एक्साइट ब्याट्री में 2-5 वर्ष सम्म को वारेन्टी पनि रहेको छ।
5: विगत 26 वर्षदेखि हजुरहरूको सेवा र सुविधामा समर्पित हुँदै आइरहेको पुरानो पसल कामना इलेक्ट्रिकल।
0: हामी कहाँ एक्साइट ब्याट्री, इन्भर्टर, सोलर, कुलर, मोटर, सिम्नी, गिजर, हिटर, एनएसटार, आरओ फिल्टर साथै घर, अफिस, उद्योगको लागि आवश्यक विद्युतीय सामानहरूको बिक्री वितरण गर्नुका साथै मर्मत गर्ने एकमात्र भरपर्दो पसल
1: कामना इलेक्ट्रिकल। वालिङ 8 जैसी भन्देरा, प्रोप्राइटर दया प्रसाद रेग्मी राजु र सावित्री अर्याल रेग्मी।
5: फोन नम्बर 0364145502, मोबाइल 98560405002 र 98460514001। ए सुन्नुहुन्छ, वालिङ नगरपालिकाले उपलब्ध गराएको नानी बाबुहरूको लागि सामुदायिक विद्यालयको नयाँ ड्रेस किन्नु छ। फेरि पर्सि घरमा पूजा पनि छ। सबै सामान कहाँ पाइएला त एकै ठाउँमा?
6: धत, यति सानो कुरामा पनि के को चिन्ता? वालिङमा कपडाको एउटै भरपर्दो नाम छ त, कृष्ण वस्त्रालय।
5: हो, अब कपडाका लागि भौतारिनु पर्ने दिन गए। तपाईँको आफ्नै कृष्ण वस्त्रालयमा उपलब्ध छन् सामुदायिक विद्यालयका सम्पूर्ण विद्यार्थीका पोसाकहरू,
6: सटिङ सुटिङ तथा फेन्सी आइटमहरू,
5: जन्म संस्कारदेखि मृत्यु संस्कार सम्मका सम्पूर्ण थान तथा तयारी कपडाहरू,
6: साथै विवाह, व्रतबन्ध र पूजा आजाका लागि आवश्यक सम्पूर्ण कपडाहरू।
5: ओहो, जन्मेदेखि मृत्यु संस्कार सम्म र स्कुल ड्रेसदेखि फेन्सी कपडा सम्म, त्यो पनि सुपथ मूल्यमा?
6: स्तरमा पूर्ण विश्वास, मूल्यमा उच्च सन्तुष्टि, आजै सम्झिनुहोस्।
5: प्रोप्राइटर ज्योतिष पण्डित कृष्ण प्रसाद तिवारी र सौरभ प्रसाद तिवारी, कृष्ण वस्त्रालय, वालिङ 8 मोडको ओह्रालो, VIP टोल। सम्पर्क मोबाइल 98460-71481 र 98013-54415।
7: नाक छोडी कान, कान छोडी नाक, बिमारले नै कहिले नछोड्ने भयो।
8: होइन है दाई, बिमारले फेरि च्याप्यो कि क्या हो, गुनगुनाइरहनु भएको छ त।
7: बिमार कहिले निको होला र खै, सधैँको यस्तै, एक एक थोक बिमारले च्यापेको च्यापै छ त नि नानी।
8: नातिनुहोस् न दाई, वालिङ 8 मिर्दी खरिपुटमा जानु त चेक जाँच गर्न लुनिबा फार्मेसी छ। त्यहाँ त MBBS MD डाक्टर PK सिंहद्वारा 24 घण्टा बिरामीहरूको स्वास्थ्य चेक जाँच गरिन्छ नि। अनि काठमाडौँ तथा पोखरामा लामो अनुभव गालेका विशेषज्ञहरू पनि आउँछन्।
7: यहाँ उपलब्ध विशेषज्ञ सेवाहरू,
8: जनरल मेडिसिन, फिजिसियन, मुठ रोग, मृगौला रोग, मस्तिष्क तथा स्नायु रोग, दम, छाती तथा फोक्स रोग, हाड जोड्ने तथा नसा रोगका साथै स्त्री तथा प्रसूति रोग सम्बन्धी सम्पूर्ण समस्याहरूको उपचार गरिन्छ।
7: सम्पर्क लुनिवा फार्मेसी, वालिङ 8 मिर्दी खरिबोट, मोबाइल 98560-85667।